0: ভারতের মেঘালয় রাজ্যটিকে বলা হয় মেঘের দেশ, মেঘের আলয়। আর সেই মেঘালয়ের চেরাপুঞ্জিতে সবচাইতে বেশি বৃষ্টি হয়। সেখানে গেলে মেঘের সঙ্গে লুকোচুরি খেলা যায়। সেই মেঘের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্নের আড্ডা শুনছেন রেডিও বাংলানে.কম। সঙ্গে আমি অনামিকা। আমাদের এই যে আজকে মেঘেদের গল্প হচ্ছে, সেখানেই বারবার করে মন ছুটে যাচ্ছে কিন্তু সেই চেরাপুঞ্জিতে, যেখানে গেলে একেবারে মেঘেদের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলা যায়। হাঁটতে হাঁটতে কখন যেন কিছুটা মেঘ এসে একেবারে সারা শরীর, মুখ, মন সব একেবারে ভিজিয়ে দিয়ে যায়। আর সেই মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলা, সেটা কিন্তু অনেক হিল স্টেশনে গেলেই হয়তো পাওয়া যায়, কিন্তু চেরাপুঞ্জির এই অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো। আর এই যে মেঘেদের গল্প, সেই মেঘেদের গল্প নিয়ে রয়েছে আমাদের আজকে পপকর্নের আড্ডায়। যেই মেঘকে নিয়ে কবি সাহিত্যিকরা তাদের লেখায় বারবার করে নিয়ে এসেছেন, সেই মেঘেদের গল্প জারি থাকবে। তবে পরপর দুটো গান শুনে ফিরছি গানের উপরে। আমি অনামিকা, পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আকাশের বুকে মেঘেদের উড়ে যেতে দেখলে মনটাও যেন মেঘের সাথে ভেসে বেড়াতে চায়। কিন্তু আমরা কি সত্যি পারি বাঁধন ছেড়ে উড়ে বেড়াতে? আমরা কি আমাদের দৈনন্দিন জীবনের নিয়মে বেঁধে থাকি না? সেই মেঘের গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। আমি সঙ্গে রয়েছি আপনার সঙ্গে আপনার বন্ধু অনামিকা, শুনছেন রেডিও বাংলানেট.কম। আমরা মেঘেদের গল্প করতে করতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমাদের আজকের পপকর্নের আড্ডা আমরা শেষ করব সেই কবিতার লাইন দিয়ে, যেই কবিতা দিয়ে শুরু হয়েছিল আমাদের আজকের পপকর্নের আড্ডা। মেঘ বলল, যাবি আমার সঙ্গে? যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি শ্রাবণ মাসের একলা দুপুর? মেঘ বলল, যাবি আমার সঙ্গে? যাবি? সেই মেঘের কথা স্মরণ করতে করতেই আমরা নিয়ে নিচ্ছি আমাদের আজকের মতো বিদায়। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা কর।

তোহে দুয়াই আমি নিয়া কিংবা চাঙুয়াই, তারপরে ক্লাস ও তোহে দুয়াই আমি নিয়া কিংবা চাঙুয়াই। একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইটার্ট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh!

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানের ঠেক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ। সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী, এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

নদীর উৎপত্তি স্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নদী যদি বলে সাগরের কাছে আসব না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময়ে আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরও থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে, তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প। আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়, চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল ছ

0: ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা রেড ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান, সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: অথ ইঞ্জিনিয়ার কথা, মানে এখন ইঞ্জিনিয়ারদের কথা জমে উঠতে চলেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল 17ই সেপ্টেম্বর হলো বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা দেবকে বলা যেতেই পারে যে এই চরাচরের প্রথম ইঞ্জিনিয়ার, মানে অ্যাকর্ডিং টু মাইথোলজি তিনি ছিলেন দেবতাদের প্রথম এবং প্রধান ইঞ্জিনিয়ার। তো তার এই পূজাবার্ষিকীতে আমি গৌরব আজকে এবং আগামীকাল জমিয়ে তুলব কিছু কথা ইঞ্জিনিয়ারদের নিয়ে। এই ইঞ্জিনিয়ারদের নিয়ে কিন্তু এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে এবং আগামীকাল আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো আজকে আড্ডাটা ইঞ্জিনিয়ারদের নিয়েই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইঞ্জিনিয়ার এই কথাটা কোত্থেকে এসছে? আমরা অনেকেই বিশ্বাস করি ইঞ্জিন থেকে এসছে, অর্থাৎ যিনি ইঞ্জিন সারাতে পারেন তিনি হলো ইঞ্জিনিয়ার, তাই তো? আগে না, ঠিক বলছি, আগে না, এর পেছনে একটা অন্য অদ্ভুত ঘটনা আছে। তো রেডিও বাংলানেই ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে ইঞ্জিন প্রতিশব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে ইঞ্জিনিয়ার থেকে, অর্থাৎ ইঞ্জিনের আগে ইঞ্জিনিয়ার এই শব্দটি উৎপত্তি হয়েছিল, এবং এই ইঞ্জিনিয়ার শব্দটি এসছে ল্যাটিন শব্দ ইঞ্জেনিয়াম থেকে। কাজেই ইঞ্জিন অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিন থেকে ডিরাইভ করা হয়নি। তো রেডিও বাংলা নেই ডট কমে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যুদ্ধের ময়দানে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন এটা কি কথা হলো, কিন্তু এটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে, বেশ কিছু বছর আগে যখন কিনা সবেমাত্র বন্দুক আবিষ্কার হচ্ছে, তীরধনুকও আছে মার্কেটে, সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজকর্ম শুধুমাত্র ছিল ওই যুদ্ধের ময়দানে, কারণ ইঞ্জিনিয়াররা তৈরি করতেন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং অবশ্যই বিভিন্ন ধরনের দুর্গ। এই দুর্গ নির্মাণ এবং অস্ত্রশস্ত্র নির্মাণই হচ্ছিল ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ। কাজেই সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্লেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে রানা আর আমি গৌরব। আজকে আপনার সঙ্গে শেয়ার করছি অথ ইঞ্জিনিয়ার কথা, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু কথা। তো বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার কে ছিলেন জানেন? তিনি এতটাই উচ্চ পদে চলে গিয়েছিলেন যে রাজা মহারাজারা পর্যন্ত তাকে যথেষ্ট সমীহ করে কথাবার্তা বলতেন। তার আসন ছিল কিছু কিছু ক্ষেত্রে রাজা মহারাজাদের ওপরে। আজ থেকে প্রায় 5700 বছর আগে সেই ভদ্রলোকের নাম ছিল ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ নাম শুনেই বুঝতে পারছেন প্রাচীন মিশরীয় যুগের সেই ভদ্রলোক। এবং তিনি পরপর বেশ কিছু পিরামিড নির্মাণ করেছিলেন, আর সেই পিরামিড নির্মাণের মধ্য দিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন সাফল্যের একদম শীর্ষে, এবং তিনি ছিলেন বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার। তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ এবং সম্মান দিয়ে কথা বলতেন। তাহলে ভাবুন যে ইঞ্জিনিয়াররা কিন্তু বহু যুগ ধরে

এই সমাজে একজন বিশিষ্ট পজিশনে রয়েছেন। তো রেডিও বাংলানেট ডট কম এ ইঞ্জিনিয়ারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো একটু আগে আপনাকে বলছিলাম যে অতীতে ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল যুদ্ধক্ষেত্র, কিন্তু এখন কিন্তু বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং বিদ্যা ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম একটি ফিল্ড হলো অ্যামিউজমেন্ট পার্ক। শুনতে অদ্ভুত লাগলেও বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তো বটেই, কনস্ট্রাকশন প্ল্যানিং এবং আলোকসজ্জা, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পে ইঞ্জিনিয়ারিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমেছিল ইঞ্জিনিয়ারদের নিয়ে। আপনাকে বললাম অথ ইঞ্জিনিয়ার কথা। তো কেমন লাগলো আপনার বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটি কথা বলার আছে, যেটা একদম আজকে আমাদের আড্ডা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জারি থাকবে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

পিকচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণ।

হয়, তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙ হয়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিদ্দি রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন। তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: বাঙালি মানেই ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই ভাত খুম, বাঙালি মানেই ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানেই ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানেই মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: অথ ইঞ্জিনিয়ার কথা, মানে এখন ইঞ্জিনিয়ারদের কথা জমে উঠতে চলেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল 17ই সেপ্টেম্বর হলো বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা দেবকে বলা যেতেই পারে যে এই চরাচরের প্রথম ইঞ্জিনিয়ার, মানে অ্যাকর্ডিং টু মাইথোলজি তিনি ছিলেন দেবতাদের প্রথম এবং প্রধান ইঞ্জিনিয়ার। তো তার এই পূজাবার্ষিকীতে আমি গৌরব আজকে এবং আগামীকাল জমিয়ে তুলব কিছু কথা ইঞ্জিনিয়ারদের নিয়ে। এই ইঞ্জিনিয়ারদের নিয়ে কিন্তু এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে এবং আগামীকাল আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো আজকে আড্ডাটা ইঞ্জিনিয়ারদের নিয়েই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইঞ্জিনিয়ার এই কথাটা কোত্থেকে এসছে? আমরা অনেকেই বিশ্বাস করি ইঞ্জিন থেকে এসছে, অর্থাৎ যিনি ইঞ্জিন সারাতে পারেন তিনি হলো ইঞ্জিনিয়ার, তাই তো? আগে না, ঠিক বলছি, আগে না, এর পেছনে একটা অন্য অদ্ভুত ঘটনা আছে। তো রেডিও বাংলানেই ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে ইঞ্জিন প্রতিশব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে ইঞ্জিনিয়ার থেকে, অর্থাৎ ইঞ্জিনের আগে ইঞ্জিনিয়ার এই শব্দটি উৎপত্তি হয়েছিল, এবং এই ইঞ্জিনিয়ার শব্দটি এসছে ল্যাটিন শব্দ ইঞ্জেনিয়াম থেকে। কাজেই ইঞ্জিন অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিন থেকে ডিরাইভ করা হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যুদ্ধের ময়দানে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন এটা কি কথা হলো, কিন্তু এটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে, বেশ কিছু বছর আগে যখন কিনা সবেমাত্র বন্দুক আবিষ্কার হচ্ছে, তীরধনুকও আছে মার্কেটে, সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজকর্ম শুধুমাত্র ছিল ওই যুদ্ধের ময়দানে। কারণ ইঞ্জিনিয়াররা তৈরি করতেন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং অবশ্যই বিভিন্ন ধরনের দুর্গ। এই দুর্গ নির্মাণ এবং অস্ত্রশস্ত্র নির্মাণই হচ্ছিল ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ। কাজেই সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ।

0: আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা আর আমি গৌরব। আজকে আপনার সঙ্গে শেয়ার করছি অথ ইঞ্জিনিয়ার কথা, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু কথা। তো বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার কে ছিলেন জানেন? তিনি এতটাই উচ্চ পদে চলে গিয়েছিলেন যে রাজা মহারাজারা পর্যন্ত তাকে যথেষ্ট সমীহ করে কথাবার্তা বলতেন। তার আসন ছিল কিছু কিছু ক্ষেত্রে রাজা মহারাজাদের ওপরে। আজ থেকে প্রায় 5700 বছর আগে সেই ভদ্রলোকের নাম ছিল ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ নাম শুনেই বুঝতে পারছেন, প্রাচীন মিশরীয় যুগের সেই ভদ্রলোক। এবং তিনি পরপর বেশ কিছু পিরামিড নির্মাণ করেছিলেন, আর সেই পিরামিড নির্মাণের মধ্য দিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন সাফল্যের একদম শীর্ষে, এবং তিনি ছিলেন বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার। তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ এবং সম্মান দিয়ে কথা বলতেন। তাহলে ভাবুন যে ইঞ্জিনিয়াররা কিন্তু বহু যুগ ধরেই সমাজে একজন বিশিষ্ট পজিশনে রয়েছেন। তো রেডিও বাংলা নেট ডট কমে ইঞ্জিনিয়ারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানে ডট কম, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো একটু আগে আপনাকে বলছিলাম যে অতীতে ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল যুদ্ধক্ষেত্র, কিন্তু এখন কিন্তু বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং বিদ্যা ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম একটি ফিল্ড হলো অ্যামিউজমেন্ট পার্ক। শুনতে অদ্ভুত লাগলেও বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তো বটেই, কনস্ট্রাকশন প্ল্যানিং এবং আলোকসজ্জা, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পে ইঞ্জিনিয়ারিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমেছিল ইঞ্জিনিয়ারদের নিয়ে। আপনাকে বললাম অথ ইঞ্জিনিয়ার কথা। তো কেমন লাগলো আপনার বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটি কথা বলার আছে, যেটা একদম আজকে আমাদের আড্ডা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জারি থাকবে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়ার আড্ডা। পুরো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু চলে এসেছে এবং জমি আটা মারবো। আজকে আটায় একটা স্পেশাল জিনিস থাকছে, অবশ্যই স্পেশাল, তার কারণ হচ্ছে যে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের খুব চেনা এবং সেখানে মাটির গন্ধ মিশে আছে, যেখানে আমরা নিজেদের শিল্প বা নিজেদের ঐতিহ্যকে খুঁজে পেতে পারবো। ঠিক সেই রকমই আড্ডাটা হবে, ঠিক যেমনটা আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি, আর মাঝখানে মাঝখানে বেশ ভালো ভালো গানগুলো শোনাবো। আপাতত কিন্তু গান শোনার সময় চলে এসেছে, কারণ একটা ছোট্ট গানের ব্রেক নিতে হবে, নিচ্ছি একটা ব্রেক, ফিরে আসছি। আড্ডায় শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

রেডিও বাংলানে ডট কমে আজকের আড্ডাটা খুব স্পেশাল হতে চলেছে। তার কারণ আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা আমাদের বাংলার সাথে, বাঙালিদের সাথে, আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ভীষণভাবে জড়িত, এবং সেটা এপার বাংলা হতে পারে, সেটা ওপার বাংলা হতে পারে। কারণ এই যে তাঁত, যেই শাড়িটা আমরা সবসময় ভালোবাসি, সেই তাঁতটা কীভাবে তৈরি হয়? হ্যান্ডলুম থেকে তৈরি হয়, তাঁত কল থেকে তৈরি হয়। তা আজকে সেই তাঁত কলের গল্প বলবো, এবং অনেক কিছু বলার আছে। যেহেতু শাড়ি মানেই হচ্ছে একটা ভালো লাগার জিনিস, এবং শাড়ি তৈরি করতে প্রচুর প্রচুর পরিশ্রম লাগে আর অনেকটা সময় লাগে, তো সেইটা যখন নিজের একটা মেশিনের ব্যাপারটা তো পুরোটাই আলাদা, কিন্তু হ্যান্ডলুম বা একদম তাঁতিরা যে তাঁত কলে শাড়ি বোনে সেটার একটা ইমোশনই আলাদা হয়। এবং সেইখান থেকে আজকের গান্ধরিয়ার আড্ডা আপনার সাথে শেয়ার

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যেখানে চাহিদা বেশি সেখানে শ্রমটাও বেশি, এবং শ্রম যখন কোলাতে পারে না মানুষের দ্বারা তখনই কিন্তু মানুষ মেশিনের দ্বারস্থ হয়। তাঁত কলে তাঁতিরা যে পরিশ্রম দিয়ে একটা শাড়ি বোনে এবং সেই শাড়িটার দাম কিন্তু তারা পান না। এবং যেহেতু বাজারে অনেক ধরনের মেশিন বেরিয়েছে এবং মেশিন ওয়ার্ক অনেক তাড়াতাড়ি হয়, অনেক কম দামে পাওয়া যায়, সেই জন্য কিন্তু মানুষের চাহিদাটা বা হচ্ছে নজরটা বেশিরভাগটাই মেশিনের দিকে চলে গেছে। কিন্তু বাংলার, শুধুমাত্র বাংলা কেন বলছি, তাঁতিরা যে তাঁতকলে বসে শাড়ি বোনে, যেখানে ঠকাঠক শব্দ হয় এবং একটা পা থাকে ওই নিচে পাদানিতে এবং হাত দুটো হাত সমান তালে চলতে থাকে, তো এই যে তাঁতকলের, যদি সত্যি কোনো দিনও আপনি তাঁতকলে যান এবং ভিজুয়ালাইজ করেন ব্যাপারটা, সত্যি বলছি, তারপরে যখন আপনি সেই তাঁতে বোনা শাড়িটা গায়ে দেবেন না, ওর ফিলিংসটাই আলাদা। তো কোথাও কি হারিয়ে যাচ্ছে আমাদের তাঁতকল এবং আমাদের হ্যান্ডলুমের তৈরি করা কিন্তু শাড়ি। অনেকেই পছন্দ করেন হ্যান্ডলুমের বা তাঁতকলের বোনা শাড়ি, কিন্তু কোথাও কি হারিয়ে যাচ্ছে, আজকে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো গান্ধুরিয়া রাটে। আপাতত একটা ছোট গানের ব্রেক, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

또 우시보 나기 깔로 아가씨 말로 좋나기

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার

0: মিষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি কি জানেন 2015 থেকে ইউনিয়ন গভর্নমেন্ট ডিসাইড করেন যে অগস্ট মাসের 7 তারিখে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসাবে ধার্য করা হয়, এবং এই সেম দিনেই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে। আর স্বদেশী আন্দোলন বলতে যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে সেটা হচ্ছে স্বদেশী জিনিসপত্র ব্যবহার করার জন্য মানুষকে বলা হতো, এনকারেজ করা হতো স্বদেশী সব, যেহেতু আমরা হ্যান্ডলুম নিয়ে কথা বলছি, বাংলা তাঁত তাঁতকল নিয়ে কথা বলছি, তো তখন যে বাংলার তাঁতে যে সুতির কাপড় বোনা হতো এবং সেই সুতির শাড়ি কিন্তু মানুষজনকে ব্যবহার করতে বলা হতো, সুতির কাপড় মানুষজনকে ব্যবহার করা হতো, তো সেই স্বদেশী আন্দোলনের যে মুভমেন্ট সেটাকে সম্মান জানানোর জন্যই কিন্তু অগাস্টের 7 তারিখে পালন করা হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এবং হ্যান্ডলুম বলতে কিন্তু হ্যান্ডলুম শাড়ি এখন যে বাজার চলতি পাওয়া যায় একদমই না, বাংলার তাঁতকল, সেই তাঁতকলে কিন্তু কখনো বেগমপুরি হচ্ছে, কখনো পিওর সিল্ক হচ্ছে, বা কখনো হচ্ছে বালুচরি, বা কখনো টাঙ্গাইল তাঁত, বা কখনো আমাদের সবার প্রিয় জামদানি। আপনার কোনটা পছন্দ? আপনার সবথেকে প্রিয় হ্যান্ডলুম শাড়ি কোনটা? প্লিজ আমাকে জানাতে ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

লেপি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলগেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলগেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobangla.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং আজকে তাঁতকল নিয়ে কথা বলছি। আর এই যে তাঁতকল ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের খুব কাছের এবং খুব চেনা এবং খুব একটা হয় না যে আন্তরিকতা বা হচ্ছে একটা মাটির গন্ধ, ঠিক সেই রকম। বাংলার যে গ্রামগুলোতে, আমি কিন্তু বাংলা বলতে এপার বাংলা এবং ওপার বাংলাও বোঝাচ্ছি, এবং সেখানে যে গ্রামে গঞ্জে যেখানেই তাঁতকল আছে এবং যেখানে কষ্ট করে তাঁতিরা কাপড় বোনে, সত্যি তাদের শ্রম দেওয়া হয় না, মানে তারা পর্যাপ্ত পরিমাণে শ্রম পাচ্ছে না। এবং যখন পুজোর সময় আসে বা যে কোনো ফেস্টিভ্যালে যখন শাড়ির চাহিদা প্রচুর হয়, সেই সময় কিন্তু তাদের যে তৈরি শাড়ি সেটা বাজারে টিকতে পারে না, যেহেতু মেশিন ওয়ার্ক অনেকগুলো চলে আসে। radiobanglane.com-এ আজকে এই যে আড্ডাটা, সেটা আমরা ডেডিকেট করতে চাই সেই সমস্ত তাঁতিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে খুব সুন্দর সুন্দর শাড়ি উপহার দেয়। এবং আমাদের যে বাংলার ঐতিহ্য, যেখানে আমাদের বালুচরি আছে, যেখানে জামদানি আছে, যেখানে রয়েছে টাঙ্গাইল, যেখানে রয়েছে আরও অনেক ধরনের শাড়ি যেগুলো আমার মাথায় এক্ষুনি মনে পড়ছে না, পিওর সিল্ক আছে, সেই সব শাড়ি গিফট করার জন্য এবং হাসি ফোটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকে ডেডিকেট করছি আজকের আড্ডাটা আমাদের radiobanglane.com-এ। আমি রুবিনা আজকে যাচ্ছি, কিন্তু অপেক্ষা করছি আপনার কমেন্টের জন্য। ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন www.radiobanglane.com।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন বিভিন্ন রকমের আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আজকের আড্ডাটা সত্যি কথা বলতে একটু হৃদয়ের কাছাকাছি থাকবে। কেন হৃদয়ের কাছাকাছি? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা নাম যে নামের সঙ্গে আমাদের প্রতিদিন শুরু হয়, আবার প্রতিদিন শেষ হয়। আর এই প্রতিদিনের সারা দিনের মধ্যে আমাদের কিন্তু রবি ঠাকুরের বিভিন্ন রকমের তার সৃষ্টির মাধ্যমে আমরা ভালো থাকি, আমরা বেঁচে থাকি। কেউ হয়তো রবি ঠাকুরের গান গেয়ে জীবন কাটান, কেউ হয়তো রবি ঠাকুরের কবিতা বলে ভালো থাকেন, আবার কেউ হয়তো রবি ঠাকুরের বই মানুষের কাছে পৌঁছে দেন, আবার কেউ হয়তো রবি ঠাকুরের প্রত্যেকটা গল্প তার জীবনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে নতুন রূপে সৃষ্টি করেন। তো এই যে ভালো থাকা রবি ঠাকুরের সঙ্গে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আর আজকের আড্ডাটা সেই রবি ঠাকুরের গানকে নিয়ে। জীবনের অনেকগুলো মুহূর্ত আমরা প্রত্যেকেই কাটাই, কিন্তু সঙ্গীতের সঙ্গে কাটানোর যে একটা আলাদা অনুভূতি, সেটা একমাত্র যারা গান জানেন তারাই শুধুমাত্র করতে পারবেন বা বলতে পারবেন বা বুঝতে পারবেন তা কিন্তু নয়। যারা গান জানেনও না তারাও কিন্তু রবি ঠাকুরের সুরের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেন, আর এভাবেই রবি ঠাকুরের গান শাশ্বত, চির জীবনের বেঁচে থাকার রসদ। আমাদের আড্ডা জারি থাকবে রবি ঠাকুরের গান নিয়ে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপট ফিরে আসছি আজকের এই এক ঘন্টার আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে। শুনতে থাকুন, ফিরে আসছি।

তো বছরের পর বছর, যুগের পর যুগ রবি ঠাকুরের গান আমাদেরকে বাঁচিয়ে রাখে। রবি ঠাকুরের গান আমাদের মন ভালো করে দেয়। রবি ঠাকুরের গান গাওয়ার পর আমরা যেন নিজেকে আরও মুক্ত ভাবি, এমনই মুক্ত, হয়তো বহু ঝড়ঝাপটা, বহু টেনশন আমাদের মধ্যে দিয়ে চলেছে, তখনই আমরা রবি ঠাকুরের আশ্রয় নিই। আর এই ঠাকুরের আশ্রয়েতে আমরা আরও ভালো হয়ে থাকি, আরও ভালো হয়ে যাই, মুহূর্তে আমাদের মন ভালো হয়ে যায়। অজস্র দুঃখ, অজস্র লড়াই লড়েও আমরা রবি ঠাকুরকে আঁকড়ে ধরি। আবার এই রবি ঠাকুরের চোখেই আছে এমন এক শক্তি, যে শক্তিতে আমাদের ভালো থাকা। রবি ঠাকুরের গান নিয়ে কথা চলছে। আর সঙ্গীত এমন একটা ব্যাপার যে সঙ্গীতের সুরের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে সুস্থ রাখি, ভালো রাখি। প্রতিদিন নিয়ম করে বা অনিয়ম করে যদি কেউ সঙ্গীত শোনে, তাতে কিন্তু তার আয়ু বৃদ্ধি পায়। আর এই সঙ্গীতের মাধ্যমেই আমাদের যে আগামীকালই হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস, আর তাকে মাথায় রেখেই কিন্তু রেডিও বাংলা নেট ডট কমে চলছে এই সঙ্গীত মুখর একটা পর্ব সারা সপ্তাহ জুড়ে। আর আজকের বিষয় রবি ঠাকুরের গান। তো বুঝতেই পারছেন, রবি ঠাকুরের গান ছাড়া সঙ্গীত অচল। ফিরব আবারও কয়েকটা গানের পর, আবারও রবি ঠাকুরের গান শুনি, আমরা ভালো থাকি, আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে ভালো থাকার লড়াই চালি রাখি। চলুন আবারও শুনি গান, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও রবি ঠাকুরের গানের কথা নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে। শুনছেন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। তো রবি ঠাকুরের গানের মাধ্যমে কিন্তু অনেকে জীবিকা অর্জন। বিশেষ আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে শুনছেন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। তো রবি ঠাকুরের গানের মাধ্যমে

এই এক অদ্ভুত পাওয়া রবি ঠাকুরের গানের মধ্যে কিন্তু সম্ভব হয়। কেউ বহু দূরে থাকে, রবি ঠাকুরের গান হঠাৎ করে তাকে মনে করিয়ে দিল। কেউ হয়তো আজই কোথাও দূরে চলে যাবে, হয়তো এমন একটি গান যে গানটার মাধ্যমে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, বারবার মনে হয় সে এক্ষুনি যেন চলে যাবে তাকে ছেড়ে বহু দূরে, আর হয়তো ফিরবেই না। এমনই শক্তি আছে রবি ঠাকুরের গানে। আবার এই রবি ঠাকুরের গানে কিন্তু দূরে বহু দূরের মানুষটি তার সামনে এসে দাঁড়ায়, তাকে স্পর্শ করে, তাকে ছোঁয়ে। আপনি ভাবতে পারছেন একটা মানুষের গান কতগুলো মানুষকে বাঁচিয়ে রাখে বিভিন্ন মুহূর্তের মধ্যে দিয়ে? সেটা কিন্তু একমাত্র রবি ঠাকুরের গানেই সম্ভব, আর তাই হয়ে চলেছে, হয়ে যাবেও। বছরের পর বছর আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না। কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও রবি ঠাকুরের গান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রবি ঠাকুরের গান।

রবি ঠাকুরের গানের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে। আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, এই সব কিছুকে ছাপিয়ে গান যেন একটা অন্য প্রাণ সৃষ্টি করেছে রবি ঠাকুরের গানে। আর এই রবি ঠাকুরের গানের মাধ্যমেই কিন্তু আমরা প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছুভাবে তাকে স্মরণ করি। দেখা হওয়া প্রথম মানুষটি, সেও কিন্তু রবি ঠাকুরের গান দিয়ে আরেকজনকে প্রপোজ করে। আবার কখনো ছোট্ট একটা শিশু, সেও কিন্তু রবি ঠাকুরের গান দিয়ে তার পথ চলা শুরু করে। আবার রবি ঠাকুরের গান আমাদেরকে কখনো কখনো শরীরকে চাঙ্গা রাখতে মেডিটেশনের কাজ করে। রবি ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু বাড়ির একান্নবর্তী পরিবার সবাই মিলে একত্র হয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেন। এভাবেই রবি ঠাকুর আমাদের হৃদয়ে আজীবন আমাদের আশা, ভরসা এবং শ্রদ্ধার মানুষ হয়ে থাকুন এবং আমাদেরকে নতুন পথ দেখান, আমাদেরকে ভালো থাকতে শেখান। এই আশা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমরা প্রত্যেকে রবীন্দ্রসঙ্গীতকে আরও আরও বেশি করে আঁকড়ে ধরি। রবি ঠাকুরের কাছে আমাদের শতকোটি প্রণাম। তো সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর আবার আজকের বিশেষ আড্ডা রবি ঠাকুরের গানের কথা নিয়ে। শুনতে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে রবি ঠাকুরের গান নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই কিন্তু আমাকে 4447503965712-তে জানাতে ভুলবেন না, এবং যারা ইমেল করছেন gm@radiobangladesh.com-এ চটপট জানিয়ে দিন আজকের এই রবি ঠাকুরের গান আপনাদের আড্ডা কেমন লাগলো। তো সত্যি কথা বলতে যেতে যেতে একটা কথা বারবারই মনে পড়ে যাচ্ছে যে যার গান দিয়ে আমাদের সকাল শুরু হয়, যার গানে আমরা ভালো থাকি, যার গান আমাদের মনকে ভালো করে দেয়, তার নাম রবি ঠাকুরের গান। আর সেভাবেই কিন্তু আমাদের প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে। আপনি দেখবেন যদি কোনো দিন কোনো ভোরে আপনি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলেন আপনার পুরো দিনটা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সেই দিনটাই বদলে যাবে। এবং শুধু বদলে যাওয়াটা এমন বদলানো যেটা আপনাকে কিন্তু মন থেকে একটা আলাদা শান্তি বা তৃপ্তি দেবে। আর এভাবেই যদি প্রতিটা সকাল আপনি রবি ঠাকুরের সঙ্গে থাকেন কিছুক্ষণ, হয় 5 মিনিট, হয় 10 মিনিট কিংবা 15 মিনিট, আপনি দেখবেন আপনি একটা সুন্দর ফিল করবেন আপনার মনের দিক দিয়ে। এবং ওই যে বলে না মেডিটেশন, সত্যি কথা বলতে বিভিন্ন রকম আধ্যাত্মিক সঙ্গীত আপনি হয়তো শুনতেই পারেন, কিন্তু তার পাশাপাশি যদি আপনি কিছুটা রবীন্দ্রসঙ্গীত শোনেন, আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি বা এর থেকে বড় মেডিটেশন আর বোধহয় কিছু হতে পারে না। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য টাটা।

খবর, আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে। এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সব থেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভাড়ে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভাড়ের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরু।

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ। সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী, এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

নদীর উৎপত্তিস্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নদী যদি বলে সাগরের কাছে আসব না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময়ে আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরও থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে, তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প, আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়, চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল ছ

যাবে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক যাবে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাট।

ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে

শুনছেন রেডিও বাংলারে .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান, সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Bala bala chala chala Esho ye esho ye Krishna ra jao Esho ye esho ye
1: অথ ইঞ্জিনিয়ার কথা, মানে এখন ইঞ্জিনিয়ারদের কথা জমে উঠতে চলেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল 17ই সেপ্টেম্বর হলো বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা দেবকে বলা যেতেই পারে যে এই চরাচরের প্রথম ইঞ্জিনিয়ার, মানে অ্যাকর্ডিং টু মাইথোলজি তিনি ছিলেন দেবতাদের প্রথম এবং প্রধান ইঞ্জিনিয়ার। তো তার এই পূজা বার্ষিকীতে আমি গৌরব আজকে এবং আগামীকাল জমিয়ে তুলব কিছু কথা ইঞ্জিনিয়ারদের নিয়ে। এই ইঞ্জিনিয়ারদের নিয়ে কিন্তু এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে এবং আগামীকাল আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো আজকে আড্ডাটা ইঞ্জিনিয়ারদের নিয়েই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
2: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় এক

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইঞ্জিনিয়ার এই কথাটা কোত্থেকে এসছে? আমরা অনেকেই বিশ্বাস করি ইঞ্জিন থেকে এসছে, অর্থাৎ যিনি ইঞ্জিন সারাতে পারেন তিনি হলো ইঞ্জিনিয়ার, তাই তো? আগে না, ঠিক বলছি, আগে না, এর পেছনে একটা অন্য অদ্ভুত ঘটনা আছে। তো রেডিও বাংলানেই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে ইঞ্জিন প্রতিশব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে ইঞ্জিনিয়ার থেকে, অর্থাৎ ইঞ্জিনের আগে ইঞ্জিনিয়ার এই শব্দটি উৎপত্তি হয়েছিল, এবং এই ইঞ্জিনিয়ার শব্দটি এসছে ল্যাটিন শব্দ ইঞ্জেনিয়াম থেকে। কাজেই ইঞ্জিন অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিন থেকে ডিরাইভ করা হয়নি। তো রেডিও বাংলানে ডট কমে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

0: বাঁচিতেও না।
1: আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যুদ্ধের ময়দানে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন এটা কি কথা হলো, কিন্তু এটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে, বেশ কিছু বছর আগে যখন কিনা সবেমাত্র বন্দুক আবিষ্কার হচ্ছে, তীরধনুকও আছে মার্কেটে, সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজকর্ম শুধুমাত্র ছিল ওই যুদ্ধের ময়দানে। কারণ ইঞ্জিনিয়াররা তৈরি করতেন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং অবশ্যই বিভিন্ন ধরনের দুর্গ। এই দুর্গ নির্মাণ এবং অস্ত্রশস্ত্র নির্মাণই হচ্ছিল ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ। কাজেই সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের এ প্রান্তে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আর আমি গৌরব। আজকে আপনার সঙ্গে শেয়ার করছি অথ ইঞ্জিনিয়ার কথা, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু কথা। তো বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার কে ছিলেন জানেন? তিনি এতটাই উচ্চ পদে চলে গিয়েছিলেন যে রাজা মহারাজারা পর্যন্ত তাকে যথেষ্ট সমীহ করে কথাবার্তা বলতেন। তার আসন ছিল কিছু কিছু ক্ষেত্রে রাজা মহারাজাদের ওপরে। আজ থেকে প্রায় 5700 বছর আগে সেই ভদ্রলোকের নাম ছিল ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ নাম শুনেই বুঝতে পারছেন, প্রাচীন মিশরীয় যুগের সেই ভদ্রলোক। এবং তিনি পরপর বেশ কিছু পিরামিড নির্মাণ করেছিলেন, আর সেই পিরামিড নির্মাণের মধ্য দিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন সাফল্যের একদম শীর্ষে, এবং তিনি ছিলেন বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার। তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ এবং সম্মান দিয়ে কথা বলতেন। তাহলে ভাবুন যে ইঞ্জিনিয়াররা কিন্তু বহু যুগ ধরেই সমাজে একজন বিশিষ্ট পজিশনে রয়েছেন। তো রেডিও বাংলা নেট ডট কমে এই ইঞ্জিনিয়ারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানে ডট কম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো একটু আগে আপনাকে বলছিলাম যে অতীতে ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল যুদ্ধক্ষেত্র, কিন্তু এখন কিন্তু বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং বিদ্যা ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম একটি ফিল্ড হলো অ্যামিউজমেন্ট পার্ক। শুনতে অদ্ভুত লাগলেও বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তো বটেই, কনস্ট্রাকশন প্ল্যানিং এবং আলোকসজ্জা, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পে ইঞ্জিনিয়ারিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমেছিল ইঞ্জিনিয়ারদের নিয়ে। আপনাকে বললাম অথ ইঞ্জিনিয়ার কথা। তো কেমন লাগলো আপনার বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটি কথা বলার আছে, যেটা একদম আজকে আমাদের আড্ডা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জারি থাকবে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়ার আড্ডা। পুরো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু চলে এসেছে এবং জমি আড্ডা মারব। আজকে আড্ডায় একটা স্পেশাল জিনিস থাকছে, অবশ্যই স্পেশাল, তার কারণ হচ্ছে যে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের খুব চেনা এবং সেখানে মাটির গন্ধ মিশে আছে, যেখানে আমরা নিজেদের শিল্প বা নিজেদের ঐতিহ্যকে খুঁজে পেতে পারবো। ঠিক সেই রকমই আড্ডাটা হবে, ঠিক যেমনটা আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি, আর মাঝখানে মাঝখানে বেশ ভালো ভালো গানগুলো শোনাবো। আপাতত কিন্তু গান শোনার সময় চলে এসেছে, কারণ একটা ছোট্ট গানের ব্রেক নিতে হবে, নিচ্ছি একটা ব্রেক, ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানে ডট কমে আজকের আড্ডাটা খুব স্পেশাল হতে চলেছে। তার কারণ আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা আমাদের বাংলার সাথে, বাঙালিদের সাথে, আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ভীষণভাবে জড়িত। এবং সেটা এপার বাংলা হতে পারে, সেটা ওপার বাংলা হতে পারে। কারণ এই যে তাঁত, যেই শাড়িটা আমরা সবসময় ভালোবাসি, সেই তাঁতটা কীভাবে তৈরি হয়? হ্যান্ডলুম থেকে তৈরি হয়, তাঁত কল থেকে তৈরি হয়। তা আজকে সেই তাঁত কলের গল্প বলবো এবং অনেক কিছু বলার আছে। যেহেতু শাড়ি মানেই হচ্ছে একটা ভালো লাগার জিনিস এবং শাড়ি তৈরি করতে প্রচুর প্রচুর পরিশ্রম লাগে আর অনেকটা সময় লাগে, তো সেইটা যখন নিজের একটা মেশিনের ব্যাপারটা তো পুরোটাই আলাদা, কিন্তু হ্যান্ডলুম বা একদম তাঁতিরা যে তাঁত কলে শাড়ি বোনে সেটার একটা ইমোশনই আলাদা হয়। এবং সেইখান থেকে আজকের গান্দরিয়ার আড্ডা আপনার সাথে

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যেখানে চাহিদা বেশি সেখানে শ্রমটাও বেশি, এবং শ্রম যখন কোলাতে পারে না মানুষের দ্বারা তখনই কিন্তু মানুষ মেশিনের দ্বারস্থ হয়। তাঁত কলে তাঁতিরা যে পরিশ্রম দিয়ে একটা শাড়ি বোনে এবং সেই শাড়িটার দাম কিন্তু তারা পান না, এবং যেহেতু বাজারে অনেক ধরনের মেশিন বেরিয়েছে এবং মেশিন ওয়ার্ক অনেক তাড়াতাড়ি হয়, অনেক কম দামে পাওয়া যায়, সেই জন্য কিন্তু মানুষের চাহিদাটা বা হচ্ছে নজরটা বেশিরভাগটাই মেশিনের দিকে চলে গেছে। কিন্তু বাংলার, শুধুমাত্র বাংলা কেন বলছি, তাঁতিরা যে তাঁতকলে বসে শাড়ি বোনে, যেখানে ঠকাঠক শব্দ হয় এবং একটা পা থাকে ওই নিচে পাদানিতে এবং হাত দুটো হাত সমান তালে চলতে থাকে, তো এই যে তাঁতকলের, যদি সত্যি কোনো দিনও আপনি তাঁতকলে যান এবং ভিজুয়ালাইজ করেন ব্যাপারটা, সত্যি বলছি, তারপরে যখন আপনি সেই তাঁতে বোনা শাড়িটা গায়ে দেবেন না, ওর ফিলিংসটাই আলাদা। তো কোথাও কি হারিয়ে যাচ্ছে আমাদের তাঁতকল এবং আমাদের হ্যান্ডলুমের তৈরি করা কিন্তু শাড়ি। অনেকেই পছন্দ করেন হ্যান্ডলুমের বা তাঁতকলের বোনা শাড়ি, কিন্তু কোথাও কি হারিয়ে যাচ্ছে, আজকে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো গান্ধুরিয়া রাটে। আপাতত একটা ছোট গানের ব্রেক, ফিরছি আটে শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with ETO services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি কি জানেন 2015 থেকে ইউনিয়ন গভর্নমেন্ট ডিসাইড করেন যে অগস্ট মাসের 7 তারিখে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসাবে ধার্য করা হয়, এবং এই সেম দিনেই স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে। আর স্বদেশি আন্দোলন বলতে যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে, সেটা হচ্ছে স্বদেশি জিনিসপত্র ব্যবহার করার জন্য মানুষকে বলা হতো, এনকারেজ করা হতো স্বদেশি সব। যেহেতু আমরা হ্যান্ডলুম নিয়ে কথা বলছি, বাংলা তাঁত তাঁতকল নিয়ে কথা বলছি, তো তখন যে বাংলার তাঁতে যে সুতির কাপড় বোনা হতো এবং সেই সুতির শাড়ি কিন্তু মানুষজনকে ব্যবহার করতে বলা হতো, সুতির কাপড় মানুষজনকে ব্যবহার করা হতো, তো সেই স্বদেশি আন্দোলনের যে মুভমেন্ট সেটাকে সম্মান জানানোর জন্যই কিন্তু অগস্টের 7 তারিখে পালন করা হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এবং হ্যান্ডলুম বলতে কিন্তু হ্যান্ডলুম শাড়ি এখন যে বাজার চলতি পাওয়া যায় একদমই না, বাংলার তাঁতকল, সেই তাঁতকলে কিন্তু কখনো বেগমপুরি হচ্ছে, কখনো পিওর সিল্ক হচ্ছে, বা কখনো হচ্ছে বালুচরি, বা কখনো টাঙ্গাইল তাঁত, বা কখনো আমাদের সবার প্রিয় জামদানি। আপনার কোনটা পছন্দ? আপনার সবথেকে প্রিয় হ্যান্ডলুম শাড়ি কোনটা? প্লিজ আমাকে জানাতে ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

radiobangla.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং আজকে তাঁতকল নিয়ে কথা বলছি। আর এই যে তাঁতকল ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের খুব কাছের এবং খুব চেনা এবং খুব একটা হয় না যে আন্তরিকতা বা হচ্ছে একটা মাটির গন্ধ, ঠিক সেই রকম। বাংলার যে গ্রামগুলোতে, আমি কিন্তু বাংলা বলতে এপার বাংলা এবং ওপার বাংলাও বোঝাচ্ছি, এবং সেখানে যে গ্রামে গঞ্জে যেখানেই তাঁতকল আছে এবং যেখানে কষ্ট করে তাঁতিরা কাপড় বোনে, সত্যি তাদের শ্রম দেওয়া হয় না, মানে তারা পর্যাপ্ত পরিমাণে শ্রম পাচ্ছে না। এবং যখন পুজোর সময় আসে বা যে কোনো ফেস্টিভ্যালে যখন শাড়ির চাহিদা প্রচুর হয়, সেই সময় কিন্তু তাদের যে তৈরি শাড়ি সেটা বাজারে টিকতে পারে না, যেহেতু মেশিন ওয়ার্ক অনেকগুলো চলে আসে। radiobanglane.com-এ আজকে এই যে আড্ডাটা, সেটা আমরা ডেডিকেট করতে চাই সেই সমস্ত তাঁতিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে খুব সুন্দর সুন্দর শাড়ি উপহার দেয়। এবং আমাদের যে বাংলার ঐতিহ্য, যেখানে আমাদের বালুচরি আছে, যেখানে জামদানি আছে, যেখানে রয়েছে টাঙ্গাইল, যেখানে রয়েছে আরও অনেক ধরনের শাড়ি যেগুলো আমার মাথায় এক্ষুনি মনে পড়ছে না, পিওর সিল্ক আছে, সেই সব শাড়ি গিফট করার জন্য এবং হাসি ফোটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকে ডেডিকেট করছি আজকের আড্ডাটা আমাদের radiobanglane.com-এ। আমি রুবিনা আজকে যাচ্ছি, কিন্তু অপেক্ষা করছি আপনার কমেন্টের জন্য। ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন www.radiobanglane.com।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন বিভিন্ন রকমের আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আজকের আড্ডাটা সত্যি কথা বলতে একটু হৃদয়ের কাছাকাছি থাকবে। কেন হৃদয়ের কাছাকাছি? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা নাম যে নামের সঙ্গে আমাদের প্রতিদিন শুরু হয়, আবার প্রতিদিন শেষ হয়। আর এই প্রতিদিনের সারা দিনের মধ্যে আমাদের কিন্তু রবি ঠাকুরের বিভিন্ন রকমের তার সৃষ্টির মাধ্যমে আমরা ভালো থাকি, আমরা বেঁচে থাকি। কেউ হয়তো রবি ঠাকুরের গান গেয়ে জীবন কাটান, কেউ হয়তো রবি ঠাকুরের কবিতা বলে ভালো থাকেন, আবার কেউ হয়তো রবি ঠাকুরের বই মানুষের কাছে পৌঁছে দেন, আবার কেউ হয়তো রবি ঠাকুরের প্রত্যেকটা গল্প তার জীবনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে নতুন রূপে সৃষ্টি করেন। তো এই যে ভালো থাকা রবি ঠাকুরের সঙ্গে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আর আজকের আড্ডাটা সেই রবি ঠাকুরের গানকে নিয়ে। জীবনের অনেকগুলো মুহূর্ত আমরা প্রত্যেকেই কাটাই, কিন্তু সঙ্গীতের সঙ্গে কাটানোর যে একটা আলাদা অনুভূতি, সেটা একমাত্র যারা গান জানেন তারাই শুধুমাত্র করতে পারবেন বা বলতে পারবেন বা বুঝতে পারবেন তা কিন্তু নয়। যারা গান জানেনও না তারাও কিন্তু রবি ঠাকুরের সুরের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেন, আর এভাবেই রবি ঠাকুরের গান শাশ্বত, চির জীবনের বেঁচে থাকার রসদ। আমাদের আড্ডা জারি থাকবে রবি ঠাকুরের গান নিয়ে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আজকের এই এক ঘন্টার আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে। শুনতে থাকুন, ফিরে আসছি।

তো বছরের পর বছর, যুগের পর যুগ রবি ঠাকুরের গান আমাদেরকে বাঁচিয়ে রাখে। রবি ঠাকুরের গান আমাদের মন ভালো করে দেয়। রবি ঠাকুরের গান গাওয়ার পর আমরা যেন নিজেকে আরও মুক্ত ভাবি, এমনই মুক্ত হয়তো বহু ঝড়ঝাপটা, বহু টেনশন আমাদের মধ্যে দিয়ে চলেছে, তখনই আমরা রবি ঠাকুরের আশ্রয় নিই। আর এই ঠাকুরের আশ্রয়েতে আমরা আরও ভালো হয়ে থাকি, আরও ভালো হয়ে যাই, মুহূর্তে আমাদের মন ভালো হয়ে যায়। অজস্র দুঃখ, অজস্র লড়াই লড়েও আমরা রবি ঠাকুরকে আঁকড়ে ধরি। আবার এই রবি ঠাকুরের চোখেই আছে এমন এক শক্তি, যে শক্তিতে আমাদের ভালো থাকা। রবি ঠাকুরের গান নিয়ে কথা চলছে। আর সঙ্গীত এমন একটা ব্যাপার যে সঙ্গীতের সুরের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে সুস্থ রাখি, ভালো রাখি। প্রতিদিন নিয়ম করে বা অনিয়ম করে যদি কেউ সঙ্গীত শোনে, তাতে কিন্তু তার আয়ু বৃদ্ধি পায়। আর এই সঙ্গীতের মাধ্যমেই আমাদের যে আগামীকালই হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস, আর তাকে মা তার আয়ু বৃদ্ধি পায়। আর এই সঙ্গীতের মাধ্যমেই আমাদের যে আগামীকালই হচ্ছে বিশ্ব

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে। শুনছেন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। তো রবি ঠাকুরের গানের মাধ্যমে কিন্তু অনেকে জীবিকা অর্জন করছেন, আর এটাও সঙ্গীতের দিক দিয়ে একটা দিক জীবিকা অর্জন করা। আবার রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান এমন একটা গান যে গান মানুষকে আনন্দ দেয়, দুঃখও দেয়, কিন্তু দুঃখের মধ্যে দিয়ে এ দুঃখ অন্য দুঃখ যেন সেই মানুষকে মনে করিয়ে দেয়, বারবার আরও কাছে আনিয়ে দেয়। এ এক অদ্ভুত পাওয়া রবি ঠাকুরের গানের মধ্যে কিন্তু সম্ভব হয়। কেউ বহু দূরে থাকে, রবি ঠাকুরের গান হঠাৎ করে তাকে মনে করিয়ে দিল। কেউ হয়তো আজই কোথাও দূরে চলে যাবে, হয়তো এমন একটি গান যে গানটার মাধ্যমে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, বারবার মনে হয় সে এক্ষুনি যেন চলে যাবে তাকে ছেড়ে বহু দূরে, আর হয়তো ফিরবেই না। এমনই শক্তি আছে রবি ঠাকুরের গানে। আবার এই রবি ঠাকুরের গানে কিন্তু দূরে বহু দূরের মানুষটি তার সামনে এসে দাঁড়ায়, তাকে স্পর্শ করে, তাকে ছোঁয়ে। আপনি ভাবতে পারছেন একটা মানুষের গান কতগুলো মানুষকে বাঁচিয়ে রাখে বিভিন্ন মুহূর্তের মধ্যে দিয়ে? সেটা কিন্তু একমাত্র রবি ঠাকুরের গানেই সম্ভব, আর তাই হয়ে চলেছে, হয়ে যাবেও। বছরের পর বছর আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না। কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও রবি ঠাকুরের গান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রবি ঠাকুরের গান।

রবি ঠাকুরের গানের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে। আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, এই সব কিছুকে ছাপিয়ে গান যেন একটা অন্য প্রাণ সৃষ্টি করেছে রবি ঠাকুরের গানে। আর এই রবি ঠাকুরের গানের মাধ্যমেই কিন্তু আমরা প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছুভাবে তাকে স্মরণ করি। দেখা হওয়া প্রথম মানুষটি, সেও কিন্তু রবি ঠাকুরের গান দিয়ে আরেকজনকে প্রপোজ করে। আবার কখনো ছোট্ট একটা শিশু, সেও কিন্তু রবি ঠাকুরের গান দিয়ে তার পথ চলা শুরু করে। আবার রবি ঠাকুরের গান আমাদেরকে কখনো কখনো শরীরকে চাঙ্গা রাখতে মেডিটেশনের কাজ করে। রবি ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু বাড়ির একান্নবর্তী পরিবার সবাই মিলে একত্র হয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেন। এভাবেই রবি ঠাকুর আমাদের হৃদয়ে আজীবন আমাদের আশা, ভরসা এবং শ্রদ্ধার মানুষ হয়ে থাকুন এবং আমাদেরকে নতুন পথ দেখান, আমাদেরকে ভালো থাকতে শেখান। এই আশা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমরা প্রত্যেকে রবীন্দ্রসঙ্গীতকে আরও আরও বেশি করে আঁকড়ে ধরি। রবি ঠাকুরের কাছে আমাদের শতকোটি প্রণাম। তো সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর আবার আজকের বিশেষ আড্ডা রবি ঠাকুরের গানের কথা নিয়ে। শুনতে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com এ গান মুসাফিরে রবি ঠাকুরের গান নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই কিন্তু আমাকে 4475039657 12 জানাতে ভুলবেন না। এবং যারা ইমেল করছেন gm@radiobangladesh.com চটপট জানিয়ে দিন আজকের এই রবি ঠাকুরের গান আপনাদের আড্ডা কেমন লাগলো। তো সত্যি কথা বলতে যেতে যেতে একটা কথা বারবারই মনে পড়ে যাচ্ছে যে যার গান দিয়ে আমাদের সকাল শুরু হয়, যার গানে আমরা ভালো থাকি, যার গান আমাদের মনকে ভালো করে দেয়, তার নাম রবি ঠাকুরের গান। আর সেভাবেই কিন্তু আমাদের প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে। আপনি দেখবেন যদি কোনো দিন কোনো ভোরে আপনি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলেন আপনার পুরো দিনটা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সেই দিনটাই বদলে যাবে। এবং শুধু বদলে যাওয়াটা এমন বদলানো যেটা আপনাকে কিন্তু মন থেকে একটা আলাদা শান্তি বা তৃপ্তি দেবে। আর এভাবেই যদি প্রতিটা সকাল আপনি রবি ঠাকুরের সঙ্গে থাকেন কিছুক্ষণ, হয় 5 মিনিট, হয় 10 মিনিট কিংবা 15 মিনিট, আপনি দেখবেন আপনি একটা সুন্দর ফিল করবেন আপনার মনের দিক দিয়ে। এবং ওই যে বলে না মেডিটেশন, সত্যি কথা বলতে বিভিন্ন রকম আধ্যাত্মিক সঙ্গীত আপনি হয়তো শুনতেই পারেন, কিন্তু তার পাশাপাশি যদি আপনি কিছুটা রবীন্দ্রসঙ্গীত শোনেন, আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি বা এর থেকে বড় মেডিটেশন আর বোধহয় কিছু হতে পারে না। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য টাটা।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

সাউদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভাড়ে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভাড়ের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই,

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ? সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী, এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে স্মৃতিদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

নদীর উৎপত্তি স্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

নদী যদি বলে সাগরের কাছে আসব না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময় আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরও থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে। তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প। আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল ছ

মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘ

0: ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলারে .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান, সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অথ ইঞ্জিনিয়ার কথা, মানে এখন ইঞ্জিনিয়ারদের কথা জমে উঠতে চলেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল 17ই সেপ্টেম্বর হলো বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা দেবকে বলা যেতেই পারে যে এই চরাচরের প্রথম ইঞ্জিনিয়ার, মানে অ্যাকর্ডিং টু মাইথোলজি তিনি ছিলেন দেবতাদের প্রথম এবং প্রধান ইঞ্জিনিয়ার। তো তার এই পূজা বার্ষিকীতে আমি গৌরব আজকে এবং আগামীকাল জমিয়ে তুলব কিছু কথা ইঞ্জিনিয়ারদের নিয়ে। এই ইঞ্জিনিয়ারদের নিয়ে কিন্তু এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে এবং আগামীকাল আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো আজকে আড্ডাটা ইঞ্জিনিয়ারদের নিয়েই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইঞ্জিনিয়ার এই কথাটা কোত্থেকে এসছে? আমরা অনেকেই বিশ্বাস করি ইঞ্জিন থেকে এসছে, অর্থাৎ যিনি ইঞ্জিন সারাতে পারেন তিনি হলো ইঞ্জিনিয়ার, তাই তো? আগে না, ঠিক বলছি, আগে না, এর পেছনে একটা অন্য অদ্ভুত ঘটনা আছে। তো রেডিও বাংলানেই ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে ইঞ্জিন প্রতিশব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে ইঞ্জিনিয়ার থেকে, অর্থাৎ ইঞ্জিনের আগে ইঞ্জিনিয়ার এই শব্দটি উৎপত্তি হয়েছিল, এবং এই ইঞ্জিনিয়ার শব্দটি এসছে ল্যাটিন শব্দ ইঞ্জেনিয়াম থেকে। কাজেই ইঞ্জিন অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিন থেকে ডিরাইভ করা হয়নি। তো রেডিও বাংলা নেই ডট কমে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

0: বাঁচিতেও না।
1: আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যুদ্ধের ময়দানে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন এটা কি কথা হলো, কিন্তু এটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে, বেশ কিছু বছর আগে যখন কিনা সবেমাত্র বন্দুক আবিষ্কার হচ্ছে, তীরধনুকও আছে মার্কেটে, সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজকর্ম শুধুমাত্র ছিল ওই যুদ্ধের ময়দানে। কারণ ইঞ্জিনিয়াররা তৈরি করতেন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং অবশ্যই বিভিন্ন ধরনের দুর্গ। এই দুর্গ নির্মাণ এবং অস্ত্রশস্ত্র নির্মাণই হচ্ছিল ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ। কাজেই সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা আর আমি গৌরব। আজকে আপনার সঙ্গে শেয়ার করছি অথ ইঞ্জিনিয়ার কথা, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু কথা। তো বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার কে ছিলেন জানেন? তিনি এতটাই উচ্চ পদে চলে গিয়েছিলেন যে রাজা মহারাজারা পর্যন্ত তাকে যথেষ্ট সমীহ করে কথাবার্তা বলতেন। তার আসন ছিল কিছু কিছু ক্ষেত্রে রাজা মহারাজাদের ওপরে। আজ থেকে প্রায় 5700 বছর আগে সেই ভদ্রলোকের নাম ছিল ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ নাম শুনেই বুঝতে পারছেন, প্রাচীন মিশরীয় যুগের সেই ভদ্রলোক। এবং তিনি পরপর বেশ কিছু পিরামিড নির্মাণ করেছিলেন, আর সেই পিরামিড নির্মাণের মধ্য দিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন সাফল্যের একদম শীর্ষে, এবং তিনি ছিলেন বিশ্বের প্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার। তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ এবং সম্মান দিয়ে কথা বলতেন। তাহলে ভাবুন যে ইঞ্জিনিয়াররা কিন্তু বহু যুগ ধরেই সমাজে একজন বিশিষ্ট পজিশনে রয়েছেন। তো রেডিও বাংলানে ডট কমে ইঞ্জিনিয়ারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো একটু আগে আপনাকে বলছিলাম যে অতীতে ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল যুদ্ধক্ষেত্র, কিন্তু এখন কিন্তু বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং বিদ্যা ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম একটি ফিল্ড হলো অ্যামিউজমেন্ট পার্ক। শুনতে অদ্ভুত লাগলেও বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তো বটেই, কনস্ট্রাকশন প্ল্যানিং এবং আলোকসজ্জা, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পে ইঞ্জিনিয়ারিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমেছিল ইঞ্জিনিয়ারদের নিয়ে। আপনাকে বললাম অথ ইঞ্জিনিয়ার কথা। তো কেমন লাগলো আপনার বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটি কথা বলার আছে, যেটা একদম আজকে আমাদের আড্ডা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জারি থাকবে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেট.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়ার আড্ডা। পুরো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু চলে এসেছে এবং জমি আটা মারবো। আজকে আটায় একটা স্পেশাল জিনিস থাকছে, অবশ্যই স্পেশাল, তার কারণ হচ্ছে যে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের খুব চেনা এবং সেখানে মাটির গন্ধ মিশে আছে, যেখানে আমরা নিজেদের শিল্প বা নিজেদের ঐতিহ্যকে খুঁজে পেতে পারবো। ঠিক সেই রকমই আড্ডাটা হবে, ঠিক যেমনটা আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি, আর মাঝখানে মাঝখানে বেশ ভালো ভালো গানগুলো শোনাবো। আপাতত কিন্তু গান শোনার সময় চলে এসেছে, কারণ একটা ছোট্ট গানের ব্রেক নিতে হবে, নিচ্ছি একটা ব্রেক, ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে আজকের আড্ডাটা খুব স্পেশাল হতে চলেছে। তার কারণ আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা আমাদের বাংলার সাথে, বাঙালিদের সাথে, আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ভীষণভাবে জড়িত। এবং সেটা এপার বাংলা হতে পারে, সেটা ওপার বাংলা হতে পারে। কারণ এই যে তাঁত, যেই শাড়িটা আমরা সবসময় ভালোবাসি, সেই তাঁতটা কীভাবে তৈরি হয়? হ্যান্ডলুম থেকে তৈরি হয়, তাঁত কল থেকে তৈরি হয়। তো আজকে সেই তাঁত কলের গল্প বলবো এবং অনেক কিছু বলার আছে। যেহেতু শাড়ি মানেই হচ্ছে একটা ভালো লাগার জিনিস এবং শাড়ি তৈরি করতে প্রচুর প্রচুর পরিশ্রম লাগে আর অনেকটা সময় লাগে, তো সেইটা যখন নিজের একটা মেশিনের ব্যাপারটা তো পুরোটাই আলাদা, কিন্তু হ্যান্ডলুম বা একদম তাঁতিরা যে তাঁত কলে শাড়ি বোনে সেটার একটা ইমোশনই আলাদা হয়। এবং সেইখান থেকে আজকের গান্দরিয়ার আড্ডা আপনার সাথে শেয়ার করবো।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যেখানে চাহিদা বেশি সেখানে শ্রমটাও বেশি, এবং শ্রম যখন কোলাতে পারে না মানুষের দ্বারা তখন কিন্তু মানুষ মেশিনের দ্বারস্থ হয়। তাঁত কলে তাঁতিরা যে পরিশ্রম দিয়ে একটা শাড়ি বোনে এবং সেই শাড়িটার দাম কিন্তু তারা পান না, এবং যেহেতু বাজারে অনেক ধরনের মেশিন বেরিয়েছে এবং মেশিন ওয়ার্ক অনেক তাড়াতাড়ি হয়, অনেক কম দামে পাওয়া যায়, সেই জন্য কিন্তু মানুষের চাহিদাটা বা হচ্ছে নজরটা বেশিরভাগটাই মেশিনের দিকে চলে গেছে। কিন্তু বাংলার, শুধুমাত্র বাংলা কেন বলছি, তাঁতিরা যে তাঁতকলে বসে শাড়ি বোনে, যেখানে ঠকাঠক শব্দ হয় এবং একটা পা থাকে ওই নিচে পাদানিতে এবং হাত দুটো হাত সমান তালে চলতে থাকে, তো এই যে তাঁতকলের, যদি সত্যি কোনো দিনও আপনি তাঁতকলে যান এবং ভিজুয়ালাইজ করেন ব্যাপারটা, সত্যি বলছি, তারপরে যখন আপনি সেই তাঁতে বোনা শাড়িটা গায়ে দেবেন না, ওর ফিলিংসটাই আলাদা। তো কোথাও কি হারিয়ে যাচ্ছে আমাদের তাঁতকল এবং আমাদের হ্যান্ডলুমের তৈরি করা কিন্তু শাড়ি। অনেকেই পছন্দ করেন হ্যান্ডলুমের বা তাঁতকলের বোনা শাড়ি, কিন্তু কোথাও কি হারিয়ে যাচ্ছে, আজকে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব গান্ধুরিয়া রাতে। আপাতত একটা ছোট গানের ব্রেক, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি কি জানেন 2015 থেকে ইউনিয়ন গভর্নমেন্ট ডিসাইড করেন যে অগস্ট মাসের 7 তারিখে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসাবে ধার্য করা হয়, এবং এই সেম দিনেই স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে। আর স্বদেশি আন্দোলন বলতে যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে, সেটা হচ্ছে স্বদেশি জিনিসপত্র ব্যবহার করার জন্য মানুষকে বলা হতো, এনকারেজ করা হতো স্বদেশি সব। যেহেতু আমরা হ্যান্ডলুম নিয়ে কথা বলছি, বাংলা তাঁত তাঁতকল নিয়ে কথা বলছি, তো তখন যে বাংলার তাঁতে যে সুতির কাপড় বোনা হতো এবং সেই সুতির শাড়ি কিন্তু মানুষজনকে ব্যবহার করতে বলা হতো, সুতির কাপড় মানুষজনকে ব্যবহার করা হতো, তো সেই স্বদেশি আন্দোলনের যে মুভমেন্ট সেটাকে সম্মান জানানোর জন্যই কিন্তু অগস্টের 7 তারিখে পালন করা হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এবং হ্যান্ডলুম বলতে কিন্তু হ্যান্ডলুম শাড়ি এখন যে বাজার চলতি পাওয়া যায় একদমই না, বাংলার তাঁতকল, সেই তাঁতকলে কিন্তু কখনো বেগমপুরি হচ্ছে, কখনো পিওর সিল্ক হচ্ছে, বা কখনো হচ্ছে বালুচরি, বা কখনো টাঙ্গাইল তাঁত, বা কখনো আমাদের সবার প্রিয় জামদানি। আপনার কোনটা পছন্দ? আপনার সবথেকে প্রিয় হ্যান্ডলুম শাড়ি কোনটা? প্লিজ আমাকে জানাতে ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

radiobanglali.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং আজকে তাঁত কল নিয়ে কথা বলছি। আর এই যে তাঁত কল ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের খুব কাছের এবং খুব চেনা, এবং খুব একটা হয় না যে আন্তরিকতা বা হচ্ছে একটা মাটির গন্ধ, ঠিক সেই রকম। বাংলার যে গ্রামগুলোতে, আমি কিন্তু বাংলা বলতে এপার বাংলা এবং ওপার বাংলাও বোঝাচ্ছি, এবং সেখানে যে গ্রামে গঞ্জে যেখানেই তাঁতকল আছে এবং যেখানে কষ্ট করে তাঁতিরা কাপড় বোনে, সত্যি তাদের শ্রম দেওয়া হয় না, মানে তারা পর্যাপ্ত পরিমাণে শ্রম পাচ্ছে না। এবং যখন পুজোর সময় আসে বা যে কোনো ফেস্টিভ্যালে যখন শাড়ির চাহিদা প্রচুর হয়, সেই সময় কিন্তু তাদের যে তৈরি শাড়ি সেটা বাজারে টিকতে পারে না, যেহেতু মেশিন ওয়ার্ক অনেকগুলো চলে আসে। radiobanglali.com-এ আজকে এই যে আটাটা, সেটা আমরা ডেডিকেট করতে চাই সেই সমস্ত তাঁতিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে খুব সুন্দর সুন্দর শাড়ি উপহার দেয়। এবং আমাদের যে বাংলার ঐতিহ্য, যেখানে আমাদের বালুচরি আছে, যেখানে জামদানি আছে, যেখানে রয়েছে টাঙ্গাইল, যেখানে রয়েছে আরও অনেক ধরনের শাড়ি যেগুলো আমার মাথায় এক্ষুনি মনে পড়ছে না, পিওর সিল্ক আছে, সেই সব শাড়ি গিফট করার জন্য এবং হাসি ফোটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকে ডেডিকেট করছি আজকের আটাটা আমাদের radiobanglali.com-এ। আমি রুবিনা আজকে যাচ্ছি, কিন্তু অপেক্ষা করছি আপনার কমেন্টের জন্য। ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন www.radiobanglali.com।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন বিভিন্ন রকমের আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আজকের আড্ডাটা সত্যি কথা বলতে একটু হৃদয়ের কাছাকাছি থাকবে। কেন হৃদয়ের কাছাকাছি? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা নাম যে নামের সঙ্গে আমাদের প্রতিদিন শুরু হয়, আবার প্রতিদিন শেষ হয়। আর এই প্রতিদিনের সারা দিনের মধ্যে আমাদের কিন্তু রবি ঠাকুরের বিভিন্ন রকমের তার সৃষ্টির মাধ্যমে আমরা ভালো থাকি, আমরা বেঁচে থাকি। কেউ হয়তো রবি ঠাকুরের গান গেয়ে জীবন কাটান, কেউ হয়তো রবি ঠাকুরের কবিতা বলে ভালো থাকেন, আবার কেউ হয়তো রবি ঠাকুরের বই মানুষের কাছে পৌঁছে দেন, আবার কেউ হয়তো রবি ঠাকুরের প্রত্যেকটা গল্প তার জীবনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে নতুন রূপে সৃষ্টি করেন। তো এই যে ভালো থাকা রবি ঠাকুরের সঙ্গে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আর আজকের আড্ডাটা সেই রবি ঠাকুরের গানকে নিয়ে। জীবনের অনেকগুলো মুহূর্ত আমরা প্রত্যেকেই কাটাই, কিন্তু সঙ্গীতের সঙ্গে কাটানোর যে একটা আলাদা অনুভূতি, সেটা একমাত্র যারা গান জানেন তারাই শুধুমাত্র করতে পারবেন বা বলতে পারবেন বা বুঝতে পারবেন তা কিন্তু নয়। যারা গান জানেনও না তারাও কিন্তু রবি ঠাকুরের সুরের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেন, আর এভাবেই রবি ঠাকুরের গান শাশ্বত, চির জীবনের বেঁচে থাকার রসদ। আমাদের আড্ডা জারি থাকবে রবি ঠাকুরের গান নিয়ে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপট ফিরে আসছি আজকের এই এক ঘন্টার আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে। শুনতে থাকুন, ফিরে আসছি।

তো বছরের পর বছর, যুগের পর যুগ রবি ঠাকুরের গান আমাদেরকে বাঁচিয়ে রাখে। রবি ঠাকুরের গান আমাদের মন ভালো করে দেয়। রবি ঠাকুরের গান গাওয়ার পর আমরা যেন নিজেকে আরও মুক্ত ভাবি, এমনই মুক্ত, হয়তো বহু ঝড়ঝাপটা, বহু টেনশন আমাদের মধ্যে দিয়ে চলেছে, তখনই আমরা রবি ঠাকুরের আশ্রয় নিই। আর এই ঠাকুরের আশ্রয়েতে আমরা আরও ভালো হয়ে থাকি, আরও ভালো হয়ে যাই, মুহূর্তে আমাদের মন ভালো হয়ে যায়। অজস্র দুঃখ, অজস্র লড়াই লড়েও আমরা রবি ঠাকুরকে আঁকড়ে ধরি। আবার এই রবি ঠাকুরের চোখেই আছে এমন এক শক্তি, যে শক্তিতে আমাদের ভালো থাকা। রবি ঠাকুরের গান নিয়ে কথা চলছে। আর সঙ্গীত এমন একটা ব্যাপার যে সঙ্গীতের সুরের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে সুস্থ রাখি, ভালো রাখি। প্রতিদিন নিয়ম করে বা অনিয়ম করে যদি কেউ সঙ্গীত শোনে, তাতে কিন্তু তার আয়ু বৃদ্ধি পায়। আর এই সঙ্গীতের মাধ্যমেই আমাদের যে আগামীকালই হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস, আর তাকে মাথায় রেখেই কিন্তু রেডিও বাংলা নেট ডট কমে চলছে এই সঙ্গীত মুখর একটা পর্ব সারা সপ্তাহ জুড়ে। আর আজকের বিষয় রবি ঠাকুরের গান। তো বুঝতেই পারছেন, রবি ঠাকুরের গান ছাড়া সঙ্গীত অচল। ফিরব আবারও কয়েকটা গানের পর, আবারও রবি ঠাকুরের গান শুনি, আমরা ভালো থাকি, আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে ভালো থাকার লড়াই জারি রাখি। চলুন আবারও শুনি গান, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও রবি ঠাকুরের গানের কথা নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা রবি ঠাকুরের গান নিয়ে। শুনছেন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। তো রবি ঠাকুরের গানের মাধ্যমে কিন্তু অনেকে জীবিকা অর্জন করছেন, আর এটাও সঙ্গীতের দিক দিয়ে একটা দিক জীবিকা অর্জন করা। আবার রবি ঠাকুরের গান এমন একটা গান যে গান মানুষকে আনন্দ দেয়, দুঃখও দেয়, কিন্তু দুঃখের মধ্যে দিয়ে এ দুঃখ অন্য দুঃখ যেন সেই মানুষকে মনে করিয়ে দেয়, বারবার আরও কাছে আনিয়ে দেয়। এ এক অদ্ভুত পাওয়া রবি ঠাকুরের গানের মধ্যে কিন্তু সম্ভব হয়। কেউ বহু দূরে থাকে, রবি ঠাকুরের গান হঠাৎ করে তাকে মনে করিয়ে দিল। কেউ হয়তো আজই কোথাও দূরে চলে যাবে, হয়তো এমন একটি গান যে গানটার মাধ্যমে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, বারবার মনে হয় সে এক্ষুনি যেন চলে যাবে তাকে ছেড়ে বহু দূরে, আর হয়তো ফিরবেই না। এমনই শক্তি আছে রবি ঠাকুরের গানে। আবার এই রবি ঠাকুরের গানে কিন্তু দূরে বহু দূরের মানুষটি তার সামনে এসে দাঁড়ায়, তাকে স্পর্শ করে, তাকে ছোঁয়ে। আপনি ভাবতে পারছেন একটা মানুষের গান কতগুলো মানুষকে বাঁচিয়ে রাখে বিভিন্ন মুহূর্তের মধ্যে দিয়ে? সেটা কিন্তু একমাত্র রবি ঠাকুরের গানেই সম্ভব, আর তাই হয়ে চলেছে, হয়ে যাবেও। বছরের পর বছর আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না। কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও রবি ঠাকুরের গান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রবি ঠাকুরের গান।

রবি ঠাকুরের গানের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, এই সব কিছুকে ছাপিয়ে গান যেন একটা অন্য প্রাণ সৃষ্টি করেছে রবি ঠাকুরের গানে। আর এই রবি ঠাকুরের গানের মাধ্যমেই কিন্তু আমরা প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছুভাবে তাকে স্মরণ করি। দেখা হওয়া প্রথম মানুষটি, সেও কিন্তু রবি ঠাকুরের গান দিয়ে আরেকজনকে প্রপোজ করে। আবার কখনো ছোট্ট একটা শিশু, সেও কিন্তু রবি ঠাকুরের গান দিয়ে তার পথ চলা শুরু করে। আবার রবি ঠাকুরের গান আমাদেরকে কখনো কখনো শরীরকে চাঙ্গা রাখতে মেডিটেশনের কাজ করে। রবি ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু বাড়ির একান্নবর্তী পরিবার সবাই মিলে একত্র হয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেন। এভাবেই রবি ঠাকুর আমাদের হৃদয়ে আজীবন আমাদের আশা, ভরসা এবং শ্রদ্ধার মানুষ হয়ে থাকুন এবং আমাদেরকে নতুন পথ দেখান, আমাদেরকে ভালো থাকতে শেখান। এই আশা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমরা প্রত্যেকে রবীন্দ্রসঙ্গীতকে আরও আরও বেশি করে আঁকড়ে ধরি। রবি ঠাকুরের কাছে আমাদের শতকোটি প্রণাম। তো সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর আবার আজকের বিশেষ আড্ডা রবি ঠাকুরের গানের কথা নিয়ে। শুনতে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে রবি ঠাকুরের গান নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই কিন্তু আমাকে 4475039657122-তে জানাতে ভুলবেন না। এবং যারা ইমেল করছেন gm@radiobangladesh.com-এ চটপট জানিয়ে দিন আজকের এই রবি ঠাকুরের গান আপনাদের আড্ডা কেমন লাগলো। তো সত্যি কথা বলতে যেতে যেতে একটা কথা বারবারই মনে পড়ে যাচ্ছে যে যার গান দিয়ে আমাদের সকাল শুরু হয়, যার গানে আমরা ভালো থাকি, যার গান আমাদের মনকে ভালো করে দেয়, তার নাম রবি ঠাকুরের গান। আর সেভাবেই কিন্তু আমাদের প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে। আপনি দেখবেন যদি কোনো দিন কোনো ভোরে আপনি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলেন আপনার পুরো দিনটা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সেই দিনটাই বদলে যাবে। এবং শুধু বদলে যাওয়াটা এমন বদলানো যেটা আপনাকে কিন্তু মন থেকে একটা আলাদা শান্তি বা তৃপ্তি দেবে। আর এভাবেই যদি প্রতিটা সকাল আপনি রবি ঠাকুরের সঙ্গে থাকেন কিছুক্ষণ, হয় 5 মিনিট, হয় 10 মিনিট কিংবা 15 মিনিট, আপনি দেখবেন আপনি একটা সুন্দর ফিল করবেন আপনার মনের দিক দিয়ে। এবং ওই যে বলে না মেডিটেশন, সত্যি কথা বলতে বিভিন্ন রকম আধ্যাত্মিক সঙ্গীত আপনি হয়তো শুনতেই পারেন, কিন্তু তার পাশাপাশি যদি আপনি কিছুটা রবীন্দ্রসঙ্গীত শোনেন, আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি বা এর থেকে বড় মেডিটেশন আর বোধহয় কিছু হতে পারে না। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য টাটা।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই।

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয় ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নির

ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নেই কি চলার শেষ? সত্যি যখন কোনো প্রবাহিত নদীকে আমরা দেখি তখন এই কথাটাই বারবার মনে হয়, এই নদীর চলার কি কোথাও শেষ নেই? কোথা থেকে কোথায় চলেছে, কত যুগ ধরে চলেছে এই নদী, এই প্রবাহিত নদী যেন আমাদের জীবনের মতো, সময়ের মতো। সেই নদীকে নিয়েই আমাদের আজকের পপকর্নের গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আমাদের আড্ডা তো চলবেই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে আপনার পছন্দের কিছু গান। আর এইরকমই গানে গল্পে আমাদের আজকের পপকর্নের আড্ডাটা কিন্তু খুব জমে যাবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে স্মৃতিদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

নদীর উৎপত্তি স্থল কোনো বরফ কলা হিমবাহ হোক কিংবা কোনো ঝর্ণা বা বৃষ্টির জল হোক, নদী বয়ে চলে আপন গতিতে, আর নদীর সেই জলধারা পুষ্ট করে তার গতিপথের আশেপাশের জনজীবনকে। সেই নদী পথ আর নদীর গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে নদীর কথা বলছি, নদীকে এই জন্যই মায়ের সাথে তুলনা করা হয়। আর যেই নদী, যেই দেশগুলো সেই নদী অধ্যুষিত হয় তাকে নদীমাতৃক দেশও বলা হয়। আর সেই নদীর গল্পে আমরা দেখি যে বিভিন্ন যে সভ্যতা সেগুলো কিন্তু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। আমরা যেমন মিশরীয় সভ্যতার গল্প যখন, ইতিহাস যখন জানি, তখন আমরা দেখি যে কিভাবে নীল নদ সেই সভ্যতাকে পুষ্ট করেছে, তেমনি আমরা প্রচুর নগর গড়ে উঠতে দেখি কিন্তু এই নদীকে কেন্দ্র করেই। সেই নদীর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয়, এই গানটা শুনলেই সেই নদীর গতিপথের সঙ্গে মানুষের জীবনের কোথায় যেন একটা মিল রয়েছে, কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই প্রবাহিত নদী আর মানুষের জীবন। সেই নদীর গল্প নিয়ে আমরা আজ রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে নদীর গতিপথের কথা বলছি, সেখানে যদি একদম নদীর উৎসস্থল থেকে নদীর গতিপথ যখন শুরু হয় সেই সময়ে আমরা দেখি, তখন সেই যখন পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে কোনো নদী, তখন সেই নদী খরস্রোতা। তারপর যখন সমতলে এসে পড়ে নদী, তখন সেই নদীর গতিপথ মধ্যম গতি। আর তারপর যখন একেবারে সাগরে এসে মিশে, তখন নদীর গতিপথ ধীর। ঠিক যেন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়। ছোটবেলায় মানুষ চঞ্চল আর উচ্ছল, আর তারপর যখন মধ্য বয়সে এসে মানুষ পৌঁছয়, তখন কিন্তু তিনি অনেক বেশি অভিজ্ঞ এবং সমস্ত জীবনের যে সময়টা সেই মধ্যম সময়টা দিয়েই কিন্তু মানুষ চলে। আর তারপর যখন একেবারে বৃদ্ধ বয়সে এসে পৌঁছয়, জীবনের একেবারে শেষ পর্যায়ে, তখন কিন্তু মানুষের চলন অনেক বেশি ধীর, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আর সেই নদীর গতিপথের গল্প, নদীর গল্প আরো থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

0: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজ নদীর গল্প বলছি। সত্যি নদীর যে গতিপথ, সেই গতিপথ আমাদের জীবনের কথা বলে। তেমনি নদীর সঙ্গে মিশে রয়েছে নানা গল্প। নদী তার এই যে প্রবাহমান, যে নদী সেই প্রবাহমান সময়কেও যেন কোথায় ধরে রাখে। একটা নদী তার এই পুরো যে তার জার্নি, সেখানে রয়েছে প্রচুর ইতিহাস, আর সেই নদীর সঙ্গেও মিলেমিশে রয়েছে নানা গল্প। আর সেই জন্যই তো রয়েছে কিছু বিখ্যাত উপন্যাসও। আমরা তার অনেকগুলো কিন্তু সিনেমার পর্দাতেও দেখতে পাই, যেমন গঙ্গা কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা পদ্মা নদীর মাঝি। আর সেই নদীর গল্প বললে সত্যি শেষ হয় না। তবে আমাদের এখন গান শোনার সময়। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।
1: ছলাত ছল ছলাত ছল ছ

মালিক জাপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটে।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলার .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি নদীকে নিয়ে। সত্যি বাংলাদেশে নদী এতটাই সবার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে, তাই বাঙালিরা কিন্তু নদীকে ছোটবেলা থেকেই এক অদ্ভুত ভাবে ভালোবেসে ফেলে। আর সেই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখাতেও কিন্তু বারবার উঠে আসে নদীর কথা। সেই নদীর গল্প, নদীর সেই গান, সবকিছু নিয়েই আমরা আজকে ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে এখন বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Bala Bala Chala Chala Esho Esho He Krishna Rajal Esho Esho He
1: অথ ইঞ্জিনিয়ার কথা, মানে এখন ইঞ্জিনিয়ারদের কথা জমে উঠতে চলেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল 17ই সেপ্টেম্বর হলো বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা দেবকে বলা যেতেই পারে যে এই চরাচরের প্রথম ইঞ্জিনিয়ার, মানে অ্যাকর্ডিং টু মাইথোলজি তিনি ছিলেন দেবতাদের প্রথম এবং প্রধান ইঞ্জিনিয়ার। তো তার এই পূজা বার্ষিকীতে আমি গৌরব আজকে এবং আগামীকাল জমিয়ে তুলব কিছু কথা ইঞ্জিনিয়ারদের নিয়ে। এই ইঞ্জিনিয়ারদের নিয়ে কিন্তু এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে এবং আগামীকাল আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো আজকে আড্ডাটা ইঞ্জিনিয়ারদের নিয়েই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
2: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ঘেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ঘেসে, শিরায় শিরায়

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইঞ্জিনিয়ার এই কথাটা কোত্থেকে এসছে? আমরা অনেকেই বিশ্বাস করি ইঞ্জিন থেকে এসছে, অর্থাৎ যিনি ইঞ্জিন সারাতে পারেন তিনি হলো ইঞ্জিনিয়ার, তাই তো? আগে না, ঠিক বলছি, আগে না, এর পেছনে একটা অন্য অদ্ভুত ঘটনা আছে। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে ইঞ্জিন প্রতিশব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে ইঞ্জিনিয়ার থেকে, অর্থাৎ ইঞ্জিনের আগে ইঞ্জিনিয়ার এই শব্দটি উৎপত্তি হয়েছিল, এবং এই ইঞ্জিনিয়ার শব্দটি এসছে ল্যাটিন শব্দ ইঞ্জেনিয়াম থেকে। কাজেই ইঞ্জিন অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিন থেকে ডিরাইভ করা হয়নি। তো রেডিও বাংলা নেই ডট কমে এই ইঞ্জিনিয়ারদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক।

আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যুদ্ধের ময়দানে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন এটা কি কথা হলো, কিন্তু এটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে, বেশ কিছু বছর আগে যখন কিনা সবেমাত্র বন্দুক আবিষ্কার হচ্ছে, তীর ধনুকও আছে মার্কেটে, সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজকর্ম শুধুমাত্র ছিল ওই যুদ্ধের ময়দানে, কারণ ইঞ্জিনিয়াররা তৈরি করতেন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং অবশ্যই বিভিন্ন ধরনের দুর্গ। এই দুর্গ নির্মাণ এবং অস্ত্রশস্ত্র নির্মাণই হচ্ছিল ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ। কাজেই সেই সময় কিন্তু ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আমাদের আড্ডাটা জারি আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।